जीना भी क्या है जीना, तेरी बाहों में जीना. Is gezongen door Salma Aga en Bappi Lehri. En het volgende liedje in het programma Gitonke Leher is gezongen door Kamal Khan. Uit de film Jinni Wet Sani komt Roeberoe.